0: আচ্ছা, ওয়াইগ্রুচি কি ফটে?
1: গুরু প্যারি সাহসঙ্গত এসি বাচ্চা রাজবীর সিং সাহসঙ্গত আপজি অগে বেনতি করাম কি 10 তো 12 সাল দে তবলে দা যো 10 তো 12 এজ গ্রুপ দে তবলে দা যো মুকাবলা হ্যায় ও পিছলে স্টেজ দে উত্তে চল রিয়া হ্যায় শুরু হো চুকা হ্যায় জেড়ে জেড়ে মেরে বীর ভরা ভেণা শব্দ শ্রবণ কর রে সন যা ভুল গে হোভন প্লিজ আপনি অটেন্ডেন্স লগা কে পিছে অটেন্ডেন্স লগা দেবো তা যে সামনে পতা লাগ সকে কি আপ জি দা বচ্চা হাজির হো চুকা হ্যায় তাকে আসি উস নু আপনি লিস্ট ভি শামিল কর সকিয়ে তো ইস তো বাদ বিচোঁ 12 তো 14 দা ভি যো গ্রুপ হ্যায় ও পিছে তবলে দা গ্রুপ উত্থে শুরু হোভেগা ইস ওয়কত 10 তো 12 এজ গ্রুপ তবলে দি যো ইনস্ট্রুমেন্টাল দি যো প্রতিযোগিতা হ্যায় ও পিছে চল রই হ্যায় আপনা নাম আপ দে দিও তো আগলা যো বচ্চা হ্যায় বচ্চি নাজদীপ কৌর আপ জি সামনে সন্মুখ রক্ষেগী। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ।
0: গুরু প্যারি সাধ সঙ্গত জি, ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। মেরা নাম প্রিয়ানুর কৌর হ্যায় জি। মেয়ে আপ জি নু গুরু অর্জন দেব জি দা রাগ আসা বিচ উচ্চারণ কিতা হয়ে শব্দ নস বনজো কিল বিখো যো শ্রী গুরু গ্রন্থ সাহেব জি দে বিচ 460 অঙ্ক তে হে শ্রবণ করবান জা রি হাঁ জি। ইস শব্দ দে বিচ গুরু জি ফরমান্দে হন সোরোস এন্ড ফিয়ার্স এন্ড ওয়ারিজ রান।

0: আদ অনিল অনাদ সব
1: তাকা মূল চার বেদা যাকো প্রেম না পাবে বেদা
0: তাকো কৃপাহন অলমানত মা বুড় কছ ভেদ না জানত
1: মহাদেব কো কে সদা শিব নিরঙ্কার কা চিহ্ন না বে
0: আপ আপনি বুধ হে জেতি পণ্ডিত পিন পিন তোয় তেতি
1: নাল খান যায় পসারা কে ভিত সদা প্রথম সংসারা
0: একে রূপ অনুপ স্বরূপ রঙ পেও রাফ গই পূপা
1: পণ্ড জে রূপ সে তস্কিনী উৎপ্রস্কান বহু রশ্মিনী
0: কো ফুল রাজা হয় বেঠা কো সিমট পে সংকির গেঠা
1: সরি শিষ্য দিখাই চম্বা জুগা শিউ সিম
0: অবর ছা মেরি তুম করো সিখো বাণ সিখ সংগরো
1: দুষ্টে উঠো তুত মাতা সুখ মলেশ করো রঙ্গাতা
0: জে সুজত সরনি পরে তিনকে দুষ্ট কি তুয়ে মরে
2: জম্ব পরে দিয়ারে তিনকে তুম সংকট সব তারে
0: জো কল খোয়ে কো বাতি আইয়ে তাকে কাল নিকট নেই আয়
1: রচা হয়ে তাই সব কালা দুসরে সরে তৎকালা
0: কৃপা দিস্তন যায় ন হরো তাকে তাপ তনক মোহরে ও
1: সিদ্ধ কর্ম সব হই দুঃসাহস সকে ন কোই
0: এক বাচ তুমে সবারা কাল